0: বর্ষ পূর্তি উপলক্ষে আকাশবাণী জয়পুর পক্ষরু এক সঙ্গীত সমারোহ আয়োজিত হয়ে যাইছি। এই অবসরে প্রতিষ্ঠিত শিল্পীমানে যোগ দেই সঙ্গীত প্রদর্শন মাধ্যমে দর্শকঙ্কু মন্ত্রমুগ্ধ করিথিলে। সুবর্ণপুর জেলাপালঙ্ক সম্মেলনী কক্ষরে ওড়িয়া ভাষারে সরকারি কার্য সম্পাদন পাই এক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়ে যাইছি। শিবিরে ওড়িয়া ভাষারে কার্য করিবা লাগি সচেতনতা বৃদ্ধি সহ প্রশিক্ষণ দিয়ে যাইতিলা। বরগড় জেলায় আয়োজিত লোকরঞ্জনী সাংস্কৃতিক কার্যক্রম আজ উদযাপিত হচ্ছে। কার্যক্রমক সাংসদ প্রদীপ পুরোহিত উদ্ঘাটন করে। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের সৃষ্ট লঘুচাপ আহরি ঘনীভূত হবার সম্ভাবনা রয়েছে। ভুবনেশ্বর আঞ্চলিক পাণিপাগ বিজ্ঞান কেন্দ্রর সূচনা অনুসারে কালবৈশাখী বর্ষা যোগ রাজ্যের তাপমাত্রা হ্রাস পাইছে। তবে আসন্তা সপ্তাহ মধ্যে বিভিন্ন স্থানের সর্বাধিক তাপমাত্রা 2-4 ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পাইবার সম্ভাবনা রয়েছে। গতকাল টিটলাগড়ে দিনর সর্বাধিক তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছিল। রাজ্যের বিভিন্ন স্থানে আসন্তা শনিবার পর্যন্ত কালবৈশাখী জনিত বর্ষা লাগি রহিব বলে পাণিপাগ কেন্দ্র পক্ষরু অনুমান করা যাইছি। আঞ্চলিক সংবাদ বর্তমান পাই এতিকি। পরবর্তী আঞ্চলিক সংবাদ শুনি পারিবে অপরাহ্ন 2:32।
1: আপনমান কার্যক্রম শুনুচন্তি আকাশবাণী কটক কেন্দ্ররু। প্রচার করছু আমার স্বাস্থ্য। আজ রয়েছে আলোচনা অনিদ্রা জনিত স্বাস্থ্য সমস্যা। আলোচক ডাক্তার সারদা প্রসন্ন স্বাইঁ।
2: প্রত্যেক ব্যক্তি বঞ্চিবা পাইঁ খাদ্য যেপরি ভাবরে আবশ্যক, সেইপরি ভাবরে এক সুস্থ শারীরিক ও মানসিক স্বাস্থ্য পাইঁ নিদ্রা অপরিহার্য। জনে সুস্থ বয়স্ক ব্যক্তি প্রত্যেক দিন 6-7 ঘন্টা নিহাতি শোয়া দরকার। যে ব্যক্তির নিদ্রাগত সমস্যা যেতে কম, তার শারীরিক ও মানসিক রোগে আক্রান্ত হবার সম্ভাবনা সেতে কম। বর্তমান সময়ের অনিদ্রা জনিত স্বাস্থ্য সমস্যা এক সাধারণ ঘটনা ভাবে উভা হয়েছে। মানসিক রোগী, বিভিন্ন প্রকার শারীরিক রোগী তথা রক্তচাপ, ডায়াবেটিস, হৃদরোগ ও ক্যান্সার আদি ভোগুথিবা রোগী ও নিশাজনিত মানসিক সমস্যা ভোগুথিবা রোগীমানঙ্কর নিদ্রাহীনতা এক সাধারণ সমস্যা। বর্তমান সময়ের কর্মক্ষেত্রে বঞ্চিবা পাইঁ অহরহ সংগ্রাম, ছাত্রছাত্রীঙ্ক মধ্যে যুবাবস্থায় প্রবল প্রতিযোগিতা, অফিসে কাম করুথিবা ব্যক্তিমানে দীর্ঘ সময় বসি রহি কাম করিবা ও শারীরিক পরিশ্রম ঠারু দূরে রহিবা ফলরে নিদ্রাহীনতা ধীরে ধীরে বড়ি চালিছে। বৈজ্ঞানিক অনুশীলনরু জনাপড়ছে যে সারা বিশ্বরে শতকড়া 15% লোক অনিদ্রা জনিত স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত হয়ে থাকে। বিভিন্ন রোগ যোগ ডাক্তারঙ্ক পাখক আসুথিবা রোগীমানঙ্ক মধ্যে শতকড়া 40-50% রোগী নিদ্রাহীনতা এক লক্ষণ বলে প্রকাশ করে থাকে। মানসিক রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা পাই হসপিটালকু আসুথিবা রোগীমানঙ্ক মধ্যে শতকড়া 80% রোগী নিদ্রাহীনতা ভোগ করে থাকে। নিদ্রাহীনতা ভোগ করুথিবা রোগীমানঙ্ক মধ্যে অধিকাংশ মানসিক বিষাদ বা ডিপ্রেসন, আংজাইটি রোগ ও নিশাগ্রস্ত মানসিক সমস্যায় আক্রান্ত হয়ে থাকে। নিদ্রাহীনতা অনেক দিন পর্যন্ত লাগি রহিলে মানুষ রক্তচাপ, ডিপ্রেসন, ডায়াবেটিস, হৃদরোগ ও ডিমেনসিয়া আদি রোগে আক্রান্ত হবার সম্ভাবনা 2-3 গুণ পর্যন্ত বড়ি যায়। এমধ্যে গোটিয়ে রোগে আক্রান্ত হলে শরীর ভিতরে বিভিন্ন প্রতিক্রিয়া মাধ্যমে অন্য রোগ মাড়ি বসে। নিদ্রাহীনতা লাগি রহিলে তার পরিণাম স্বরূপ ভুলিযা বা ছোট ছোট কথা মনে ন রহিবা, চিড়চিড়ি লাগিবা, অন্যমনস্ক রহিবা, গাড়ি চলাইবা বেলে দুর্ঘটনা হওয়া ও সর্বোপরে মানুষের সামাজিক এবং বৃত্তিগত কামরে কার্যদক্ষতা কমি যায়, যাহা নিজকু নিজে ব্যক্তি অনুভব করিপারে নাহি। দৈনন্দিন জীবনরে এসব জিনিস ব্যক্তি ঠিক ভাবে হৃদয়ঙ্গম করি নপারিবা দ্বারা গোটিয়ে পরে গোটিয়ে সমস্যা বড়ি চলে। বর্তমান উত্তম স্বাস্থ্য পাই নিদ্রা কিপরি হব সে বিষয়ে আলোচনা করিবা। আম রাজ্যের লোকমানে অপরাহ্নরে আলস্য যোগ শোয়া যাতে ও এখন স্বাস্থ্য পাই অপরিহার্য বলে ভাবতি। পৃথিবীর অন্য কৌশি স্থানরে সুস্থ বয়স্ক ব্যক্তি দিনরে শোয় নথান্তি। শারীরিক পরিশ্রম নকরি দিনরে শোলে রাত্রে নিদ নহবা স্বাভাবিক কথা। তেমন দিনবেলা শোয়া স্বাস্থ্য পাই হানিকারক হয়ে থাকে। তেমন সবুলে বসি রহি কাম করুথিবা ব্যক্তি মানে দিনরে কিংবা সন্ধ্যায় খালি পেটরে চালিবা দ্বারা রাত্রে নিদ ঠিক হয়ে থাকে। কৃষি ক্ষেত্রে কাম করুথিবা ব্যক্তি, শ্রমিক মানে, কলকারখানার শারীরিক পরিশ্রম করুথিবা ব্যক্তি মানে শারীরিক পরিশ্রম করুথিবারু সেমান

0: নমস্কার শ্রোতা বন্ধু, ফোন ইন কার্যক্রম হেলো স্বাস্থ্য পাই কথাটি। এইথর বিষয় রয়েছে হৃদরোগ কণ, এর কারণ, লক্ষণ এবং প্রতিকার। আপনার ফোন যোগে আমার পাখক সম্পর্কিত সমস্যা নিয়ে প্রশ্ন পচারে আজ অপরাহ্ন 5টা-6টা মধ্যে। আপনার প্রশ্নের উত্তর দেওয়া আমার স্টুডিওতে উপস্থিত রহবে ব্রহ্মপুর শীতলাপল্লী স্থিত সম হসপিটাল কার্ডিওলোজি বিভাগের আসিষ্টান্ট প্রফেসর ডাক্তার বদ্রী দণ্ডমণি। তাহলে আমার পাখক ফোন করা ফোন নম্বর 2 টিপি রাখুন। ব্রহ্মপুর গ্রুডালিং কোড হল 0680, ফোন নম্বর 2টি 2220521 এবং অন্যটি 2222621। মনে রহিলা তো আজ অপরাহ্ন 5টা-6টা মধ্যে ফোন নিশ্চয় করবে। ফোন ইন কার্যক্রম হেলো স্বাস্থ্য পাই কথাটি। নমস্কার।
1: হ্যাঁ শ্রোতা বন্ধু, জীবন এমিতি এক যাত্রা যার আরম্ভ কি শেষ আম হাতে নথায়, কিন্তু আমি সেই পথরে আগে যাও ঠিক বাটুটিয়ে ভলি

0: নমস্কার শ্রোতা বন্ধু, ফোন ইন কার্যক্রম হেলো স্বাস্থ্য পাই কথাটি। এইথর বিষয় রয়েছে হৃদরোগ কণ, এর কারণ, লক্ষণ এবং প্রতিকার। আপনার ফোন যোগে আমার পাখু এ সম্পর্কিত সমস্যা নিয়ে প্রশ্ন পচারে আজ অপরাহ্ন 5-6 মধ্যে। আপনার প্রশ্নর উত্তর দেওয়া আমার স্টুডিওতে উপস্থিত রয়েছে ব্রহ্মপুর স্থিত পল্লীস্থিত সব হসপিটাল কার্ডিওলজি বিভাগের আসিষ্টান্ট প্রফেসর ডাক্তার বদ্রি দণ্ডবাণী। তাহলে আমার পাখু ফোন করা ফোন নম্বর 2টি রাখতু। ব্রহ্মপুর গ্রুপ ডাইলিং কোড হল 0680, ফোন নম্বর 2টি 2220521 এবং অন্যটি 2222621। মনে রহিলা তো আজি অপরাহ্ন 5-6 মধ্যে ফোন নিশ্চয় করিবে। ফোন ইন কার্যক্রম হেলো স্বাস্থ্য পাই কথাটি। নমস্কার।
1: এই চলাপথে চালু চালু এমিতি কেতে কে দেখা হুন্তি, সেমানক ভিতরু কেহি কেহি আমো সহিত মিশি চালিবাকু বি চাহান্তি।

0: জনে অবলা তোকে কি রক্ষা কর প্রভু কেউটি রক্ষা কর এতকি যেত ডাকিছি হস্তিনার রাজা ভীরবর সম্বরণ মৃগয়া অর্থরে বলুথিলা সেই অবন
1: বন
0: সেই বনরে হস্তিনার রাজা সম্বরণ
1: সম্বরণ রাজা সে মৃগয়া
0: শিকার করিয়া পে বলুছে
1: তার কর্ণরে ডাকটা পড়িলা
0: নারীর বিকল কণ্ঠ ধ্বনি সুতে বাজিলা
1: আহা
0: আহা কোনসি পাচারিয়ে দুর্মতি কোনসি রমণীকু অত্যাচার করুছি হলা
1: এপরি ভাবিলা
0: ভাবি ভাবি সকালে কহে সেই বীরবর রক্ষা করলি রক্ষা করলি আউ কেই রে ভয় তু ন কর
1: আচ্ছা
0: কেসে তু ভয় কর না
1: রক্ষি রক্ষা করলি
0: কহি কহি অসুর পাশরে বিজয়
1: হইলা হে বিজয় হইলা
0: কেসরে পাপিষ্ট বলি তহু
1: পচারিলা
0: সেতবেলে কাল কে কহিলা
1: বুঝাই সে কহিলা বুঝাই
0: দক্ষ কুলর রাজা মুই কাল কে
1: তহি মু কাল কে তহি
0: মো আগরু রখিয়া গুরে সমক্ষ হেবু নাই
1: সমর্থ হেবু নাই সমর্থ হেবু নাই
0: উঠা কাহি কি আসি করুছু বড়াই
1: রাম গোবিন্দ হে গোবিন্দ রাম রাম নদীন সুন্দর হে গরব গঞ্জন
0: সেতবেলে সম্বরণ কহিলা উৎসাই
1: আহা
0: কিরে মা মানব রাজাকে তুই চিহ্নিত ধরি নাহি এবে চিহ্নাই দেবি বীর
1: বরহ
0: কহি কতকাল কলারে
1: কারহ
0: আপনার ফন শ্রীপরে ধইলা
1: হইলা
0: যুদ্ধকু প্রস্তুত হুও
1: হইলা
0: রাজা মত ফন ধইলা বেগ
1: হই
0: ঢাক দেলে বেগ
1: হই
0: সাহু সাহু সেতবেলে কম্পমান
1: হেলা
0: সর কুতকালে আদান করে
1: কলা
0: কুটি কুটি সর বিন্দি বহন
1: হন
0: অসুর বিন্দিলা কুধ কুহিন
1: হইন
0: তাহা কাটি দে সম্বরণ রাজন
1: হন
0: সম্বরণ বিন্দিলা রেগ
1: হই
0: ঠাকু
1: সূর্য
0: কাটি দেলা
1: তহি এপরি বেল
0: যুদ্ধ হেলা
1: পুরী
0: রাস্তা কালে অন্য যাব বাণ

শ্রোতা ভনী নমস্কার, আপনার শুনছেন আকাশবাণীর বিশেষ কার্যক্রম মহিলা মহল। আজর এই সুবর্ণ অবসরের আমি পালন করছু আকাশবাণীর নবে বর্ষর গৌরবময় যাত্রা। নবে বর্ষ শুণবাকে যেতে সহজ, সেতে হি গভীর ইয়ার ইতিহাস। ভুল, এ কেবল গোটি রেডিও স্টেশনর যাত্রা নুহে, এ লোক ভাবনার যাত্রা, ঘরে ঘরে শুনাই যাই স্বরর যাত্রা, দেশক এক সূত্রে বাঁধি রাখি আশার যাত্রা।

0: around 6.4% higher at 2,96,821 rupees per kilogram, according to latest reports. The government has raised the import duty, including cess, on gold and silver from 6% to 15%. Prime Minister Narendra Modi has significantly reduced the size of his convoy during recent domestic visits while retaining all essential security arrangements mandated under the Special Protection Group SPG protocols. According to sources, the reduction in the number of vehicles in the Prime Minister's convoy was implemented during his recent visits to Gujarat and Assam. Prime Minister Narendra Modi will embark on a 6-day visit to the United Arab Emirates, UAE, the Netherlands, Sweden, Norway and Italy on Friday. Briefing media in New Delhi this evening, Secretary West of the Ministry of External Affairs, Sibi George, informed that on the first leg of his 5-nation visit, Mr. Modi will reach UAE on Friday, where he will meet President Sheikh Mohammed bin Zayed Al Nahyan. He said the two leaders will exchange views on bilateral issues, in particular energy cooperation. And with that, we end this news bulletin.
1: আকাশবাণী ব্রহ্মপুর শুনন্তু চলিত সান্ধ্য অধিবেশনরে প্রচারিত হেউথিবা কেতে কার্যক্রম সম্পর্কীয় সূচনা। 6:15 শুনিপারিবে শ্রীরাম চরিত মানস, মহম্মদ রফিঙ্ক কণ্ঠরে শুনিবে এক দেশভক্তি গীত 6:25। 6:30 রয়েছে কার্যক্রম উজ্জ্বল আম দেশ, এখন রিলে কি প্রচার করব আকাশবাণী কটক কেন্দ্রর। আজির প্রসঙ্গ শুনিপারিবে 6:55, রাতে 7টায় প্রচার করব কতটি ওড়িয়া কথাচিত্রর গীত। জিলা হালচাল রিলেকি প্রচার করব আকাশবাণী কটক কেন্দ্রর রাতে 7:25। রাতে 7:30 কৃষক ভাই মানি রয়েছে কার্যক্রম কৃষি সংসার। কতটি হিন্দি কথাচিত্রর গীত প্রচার করব রাতে 8টায়। রাতে 8:15 পুঁথরে শুনিপার কতটি ওড়িয়া কথাচিত্রর গীত, ওড়িয়া আলবম গীত আপনার আসব রাতে 8:30। সমাচার সন্ধ্যা রিলেকি প্রচার করব আকাশবাণী দিল্লি রাতে 8:45। রাতে 9টায় শুনবে বিবিধ ভারতী কার্যক্রম। ফোন কার্যক্রম কিছু কথা কিছু গীত প্রচার করব রাতে 10টায়। ইয়ে লা সান্ধি অধিবেশন প্রচারিত হয়ে কতটি কার্যক্রম সম্পর্কীয় সূচনা।
2: हर घर में कई कहानी होती हैं, कुछ पुरानी यादें, कुछ नए लम्हे। हर दीवार हर कोना दास्तां बयां करता है,
3: और इन पलों की मजबूत नींव है चेटिनाड सीमेंट का मैक्स ग्रिट सीमेंट। 64 सालों की बुनियाद के साथ चेटिनाड सीमेंट, द परफेक्ट कंक्रीट चॉइस फॉर योर होम।
4: अरे मिस्टर अय्यर, आपका घर तो 1930 से बना है ना, आज भी इतना स्ट्रॉन्ग कैसे है?
5: सिंपल है, तब भी भरोसा था और आज भी है, चेट्टीनाड सीमेंट पर।
3: मजबूती जो सालों नहीं पीढ़ियों तक चले, चेट्टीनाड सीमेंट का सुपर ग्रेड सीमेंट, 64 सालों की बुनियाद के साथ चेट्टीनाड सीमेंट, द परफेक्ट कंक्रीट चॉइस।
6: আচ্ছা দাস বাবু, আপনার ঘরটা 1970 রাইট, হলে এপর্যন্ত এত স্ট্রং কেমন আছে?
7: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজ মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
8: সতি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মড়ুয়া, চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
9: নমস্কার শ্রোতা বন্ধু, ফোন ইন কার্যক্রম হ্যালো স্বাস্থ্য পাই কথাটিয়ে এইথর বিষয় রয়েছে হৃদরোগ কণ, এর কারণ লক্ষণ এবং প্রতিকার। আপনার ফোন যোগে আমাকে এ সম্পর্কিত সমস্যাকে নিয়ে প্রশ্ন পচারে আজ অপরাহ্ন 5টার-6টার মধ্যে। আপনার প্রশ্নর উত্তর দেওয়া আমার স্টুডিওতে উপস্থিত রহবে ব্রহ্মপুর শীতলপল্লিস্থিত সম হসপিটাল কার্ডিওলোজি বিভাগের আসিষ্টান্ট প্রফেসর ডাক্তার বদ্রী দণ্ডবাণী। তাহলে আমার ফোন করা ফোন নম্বর 2টি টিপি রাখত। ব্রহ্মপুর গ্রুপডাইলিং কোড হল 0680। ফোন নম্বর 2টি 2220521, এবং অন্যটি 2222621। মনে রহিলা তো আজ অপরাহ্ন 5টার-6টার মধ্যে ফোন নিশ্চয় করবে। ফোন ইন কার্যক্রম হ্যালো স্বাস্থ্য পাই কথাটি, নমস্কার।

শুনিলেন মোহাম্মদ রফিঙ্ক কণ্ঠরে এক দেশভক্তি গীত আকাশবাণী ব্রহ্মপুর। পরবর্তী কার্যক্রমে লিখি প্রচার করছু আকাশবাণী কটক কেন্দ্রর। এতে শুনবে কার্যক্রম উজ্জ্বল আম দেশ। শুনিপারে কিছু সময় মধ্যে।

0: টিকে পড়ে।
1: বন্যা হেউ বা মহাবাত্যা সবু পরিস্থিতিরে
2: গাঁরু সহর যাই সবু স্থানরে
1: আবাল বৃদ্ধ বনিতা সমস্তঙ্ক পাই
2: জুয়াঙ্গ ও সান্তাঙ্ক ঠারু বন্ডা এবং কোয়াঙ্ক যাই সবুরি ভাষারে
1: কেবল আকাশবাণী।

0: জরি থাকে থাকে থাকে মিশা তো জরি কাটি ভিতরে পোতি জাগ্রত করে রাখিলি
1: আচ্ছা
0: পিড়িয়া পানি দেইকি তাকে পানি পানি প্রায় 15 দিন ধরে 20 দিন ধরে এমনি পানি মড়ুছি আজ্ঞা সেটা সব এবে বর্ষে ভিতরে প্রায় মনিষ মনিষ খন্ডে হেলানি
1: বর্ষে ভিতরে আসিব ফলন তারপরে কেতেদিন পরে
0: আসিব না আজ্ঞা বর্ষে ভিতরে আসবেনি সেই গছর ইয়ে আসিব না মজবুত হলে প্রায় 3 বর্ষ কম লাগিব 3 বর্ষ করে আউ কিছু দরকার নাই নাগ নবুদ করিয়া না খালি ঘাস মাংস দিয়ে সফা করে দিও আউ পয়সা তো আসিব আউ কোন
1: আপন 3 বর্ষ পর্যন্ত কিন্তু গছকু যত্ন পুরা ছুয়া পরীক্ষা নেবাকু পড়িব
0: আমার হোটেল তো আজ্ঞা পয়সা দৌড়ি
1: তারপরে
0: সে গছর চারিপটে জরি দিয়েছেন জরি পকাইবা পাই ঘাস
1: নেওয়া
0: জায়গা আসুচ্ছেন মধ্য 15 দিন 20 দিন 25 দিন হিসাব কি পচারিয়া নাই কি মতো লেখা পচারিয়া নাই আনে দার রকে সে যাই কিনা নিয়ে রোগ পাই নিয়ে
1: হলে আপন 3 বর্ষ যদি যত্ন নেইগলে গোটে গছ আমি যদি নুয়া কি গোটে লেম্বু চাষ করিবা কাঠু শিক্ষা নেই আমার অফিসার মানুষ লগাইবা তারপরে 3 বর্ষ যত্ন নেবা 3 বর্ষ যত্ন নেবা পরে আউ কোন পরিচালনা করুছি পুরোনা গছকু
0: পুরোনা গছকু তো জাগ্রত করিয়া পড়ো জাগ্রত না করলে কিছু হবনি
1: আচ্ছা আচ্ছা কোন কিমিতি জাগ্রত ঔষধ পত্র দৌচন্দি না পিডিয়া দৌচন্দি না ঘাস
0: পড়ানো সুপার সুপার মগাও পটাশ সুপার তারে যদি সুপার পটাশ পকাইছো তাহলে আর করব ডিএপি নবরত্ন ডিএপি পড়ো গোবর খত আজ্ঞা জুন মাসে আসিব আমার মৌসুমী বায়ু তা পূর্বরু খত আজ্ঞা বিছা হব
1: জলসেচন কেতেদিন কি থরে করছেন পুরোনা গছরে
0: জমি 15 দিন 8 দিন জমি তো পানি খাই বলে জনা পড়ে
1: মু সেটা
0: পানি দিয়ে হ্যাঁ পানি দিয়ে
1: আচ্ছা আপন তো বহুত জ্ঞান আছে চাষ উপরে মানে শুনিবাকু ইচ্ছা হি লাগুছি আপন কহুছিলে শুনিবাকু ইচ্ছা হি লাগুছি আমার চাষী ভাই মানে মারে শুনুথিবে নিশ্চয় আপন প্রেরণা পাবে কেতে জিনিস শিখিবাকু মিলুছি আপন সহিত কথা হেলে তো আমার পাখে তো সময় নাই বেশি কথা হেবা পাই আজির আলোচনাকে এইটু রখিবা পুনি আউছে কেতেবেলে কথাবার্তা হেবা
2: চাহিদা 12 মাস রয়েছে আর খরাদিনে টিকে অধিকা লেম্বু তো ঔষধীয় গুণ হে সবু পাই
3: সেটা সবু প্রকার ভিটামিন মধ্য
2: যে এ কথা হো কেতে বেড় হলানি দেখো
3: আ চল সময় তো হলানি যিবা
2: যিবা যিবা
4: एक मजबूत घर बिल्कुल उस पिता की तरह होता है जो हर मौसम सह कभी घर की नींव को कभी हिलने नहीं देता
5: आपके घर के लिए भरोसे का दूसरा नाम

হেরোলজেন শুনুথিলে ক্ষেত্রে ওড়িয়া আলবঙ্গিত আকাশবাণী ব্রহ্মপুর পরবর্তী কার্যক্রম রিলেটেড প্রচার করছে আকাশবাণী দিল্লির। এতে শুনবে সমাচার সন্ধ্যা, শুনিপারিবে কিছু সময় মধ্যে।

0: হ্যালো,
1: আজ্ঞা ম্যাম, নমস্কার।
0: নমস্কার। এই ফোনটা কোথায় আসছি?
1: ম্যাম, গঞ্জাম ডিস্ট্রিক্ট ব্রহ্মপুর।
0: হ্যাঁ,
1: মু কোদলারু কহুছি ম্যাম।
0: কোদলারু আসছি না, আপন কে কহুতলে?
1: মু অমর গৌড় কহুছি ম্যাম।
0: অমর ভাই, অমর ভাই কোন করুছন্তি আপন?
1: ম্যাম, এবে তো আমার ম্যাম ক্লাস চলছে 10 দেবে এই বর্ষ হলা।
0: হুম,
1: আপন মানে কোন করছন ম্যাম? ভালো আছি।
0: আমি ভালো আছি। আর আমার শ্রোতা বন্ধু মানক সহ বর্তমান তো কথাই হচ্ছু।
1: আজ্ঞা ম্যাম।
2: অমর,